0: var alt, hvad vi havde at sige om observatørerne i denne omgang. Du lagde måske mærke til, at vi undervejs nævnte andre vigtige stillinger og roller i parlamentet, som for eksempel formanden for Europaparlamentet og medlemmer af udvalgene. Hvis du vil vide mere om, hvad de laver, kan du lytte til de andre episoder i denne serie, så du også kan være med på jargonen. Denne podcast er produceret af Europaparlamentet. Du kan lytte til flere podcast på Europarl Radio, Europaparlamentets webradio.
1: Ken jij een eigenaar van een kleine onderneming? Zo ja, dan weet je vast hoe uitdagend dat kan zijn. Kleine en middelgrote ondernemingen of KMO's vertegenwoordigen maar liefst 99% van alle bedrijven in de Europese Unie. KMO's zoals bakkerijen, kapsalons, bloemenzaken en boekenwinkels vormen de ruggengraat van de Europese economie. Je luistert naar Hoger Inzetten, Beter Wetgeven. En in deze podcast kom je te weten hoe de EU KMO's steunt. KMO's bieden werk aan zo'n 100 miljoen mensen in de EU en zijn goed voor meer dan de helft van het bruto binnenlands product van Europa. Toch worden KMO's vaak met allerlei uitdagingen geconfronteerd, waardoor ze het moeilijk hebben om op de markt te overleven. Zo moeten ze concurreren met grote bedrijven, omgaan met verstikkende bureaucratie en zich een weg banen door het oerwoud van internationale activiteiten. Gelukkig biedt de EU een helpende hand. KMO's zijn per slot van rekening cruciaal voor de werkgelegenheid, innovatie en economische groei van Europa. Daarom steunt de EU actief ondernemers die de Europese economie draaiende houden. Laten we bekijken hoe de EU KMO's in de praktijk ondersteunt. De Europese Commissie wil van Europa de aantrekkelijkste plek maken om kleine bedrijven op te richten, te laten ontwikkelen en uit te breiden. Daarom kwam het in 2020 met een nieuwe Europese KMO-strategie. Dankzij deze strategie kunnen alle bedrijven op steun rekenen, ongeacht hun grootte of de sector waarin ze actief zijn, van innovatieve technologische start-ups tot traditionele ambachtelijke bedrijven. Het doel is om de praktische barrières voor ondernemingen uit de weg te ruimen, het gebruik van digitale technologieën te versterken en de overgang naar duurzame bedrijfsmodellen te stimuleren. Om de KMO-strategie uit te voeren, bestaan er verschillende ondersteuningsprogramma's. Eén daarvan is het Enterprise Europe Network. Als bedrijfeigenaar sta je niet alleen. Het Enterprise Europe Network helpt KMO's hun volledige potentieel aan te boren op internationale schaal. Dit netwerk is actief in 40 landen wereldwijd. Het brengt experts van aangesloten organisaties bijeen die erom bekend staan uitmuntend de bedrijfsondersteuning te bieden. Het netwerk heeft tot doel KMO's in EU te informeren, adviseren en assisteren in alle fases van hun ontwikkeling. Het helpt KMO's toegang te krijgen tot programma's en financiering van de EU en biedt begeleiding bij de toepassing van oplossingen op basis van hernieuwbare energie en het benutten van zakelijke kansen. Neem vooral een kijkje op de website van het Enterprise Europe Network als je hierover meer wilt weten. Overweeg je een bedrijf op te richten, of heb je dat onlangs gedaan? Dan kan het Erasmus-programma voor jonge ondernemers je helpen ervaring op te doen en ideeën te ontwikkelen. Via dit programma kun je namelijk tijd doorbrengen bij een buitenlandse KMO van een ervaren ondernemer. Het is een samenwerking waar iedereen voordeel uit haalt. Beide partijen kunnen zo nieuwe Europese markten en zakenpartners leren kennen en andere manieren ontdekken om een bedrijf te leiden. De Europese interne markt is al 30 jaar lang een hoeksteen van de EU, die alle Europese burgers toelaat om in alle EU-landen vrij te leven, te werken en te reizen. Bovendien biedt de interne markt stevige voordelen voor bedrijven. Zij kunnen namelijk rekenen op juridische stabiliteit, toegang tot de markt, financiële diensten, investeringskansen en financiering. In feite is de interne markt een lanceerplatform voor EU-bedrijven. De COVID-19-pandemie heeft laten zien hoe belangrijk een goed werkende interne markt is voor de veerkracht van onze economie. Als je hier graag meer over weet, luister dan op Europarl Radio of Spotify naar de podcast 30 jaar eengemaakte markt in de Europese Unie, wat hebben we bereikt en waar willen we naartoe? Deze podcast maakt deel uit van de reeks Geschiedenis en Feiten van het Europees Parlement. Uit de pandemie hebben we ook geleerd dat de interne markt op sommige vlakken nog niet volledig ontwikkeld is en dat er nog verbeterpunten zijn. Daar wil de EU met haar programma voor de interne markt iets aan doen. Via dat programma zal nog tot 2027 1 miljard euro worden uitgetrokken om het concurrentievermogen en de duurzaamheid van KMO's te vergroten in het kader van het herstel na de pandemie. Daarnaast heeft de EU beslist om veel meer te gaan investeren in de Europese bedrijven. Zo werd in 2021 het fonds InvestEU opgezet om aanzienlijke financieringsmogelijkheden te bieden. Het fonds zal nog tot en met 2027 beschikbaar blijven en moet zorgen voor meer investeringen, innovatie en banen in de EU. Dankzij InvestEU hebben KMO's toegang tot financiering op maat. Op regionaal niveau zijn er dan weer de Europese structuur- en investeringsfondsen die extra kansen bieden. Geven om KMO's betekent geven om de werkgelegenheid van vandaag en morgen in de EU. Neem contact op met het dichtbijzijnde Europe Direct informatiecentrum als je meer wilt weten over EU-middelen die jij kunt gebruiken om je zaak te laten floreren. Benieuwd naar andere podcasts? Je vindt er nog veel meer op Europarl Radio, de webradio van het Europees Parlement.
2: Το Ευρωπαϊκό Κοινοβούλιο απένει με το φετινό βραβείο Ζαχάροφ για την ελευθερία της σκέψης στη Μαρία Κορίνα Ματσάδο και τον Εντμούντο Κονσάλες Ουρούτια. Η Μαρία Κορίνα Ματσάδο, ηγέτητα των δημοκρατικών δυνάμεων στη Βενεζουέλα και ο εκλεγής πρόεδρος της χώρας, Εντμούντο Κονσάλες Ουρούτια, εκπροσωπούν όλους τους Βενεζολάνους που αγωνίζονται για την αποκατάσταση της ελευθερίας και της δημοκρατίας. Η Μαρία Κορίνα Ματσάδο κέρδισε τις προκριματικές εκλογές του 2023, γεγονός που θα έπρεπε να της επιτρέψει να κατέβει ως υποψήφια της Δημοκρατικής Αντιπολίτευσης στις προεδρικές εκλογές του 2024. Ωστόσο, μετά τον αυθαίρετο αποκλεισμό της από το δημόσιο αξίωμα από το καθεστώς της Βενεζουέλας, υποψήφιος τέθηκε ο Εντμούντο Κονσάλες Ουρούτια. Την περίοδο πριν τις εκλογές σημειώθηκαν εκτεταμένα φαινόμενα καταστολής, μεταξύ άλλων με αποκλεισμούς πολιτικών, συλλήψεις και παραβιάσεις των ανθρωπίνων δικαιωμάτων. Ο απερχόμενος πρόεδρος της Βενεζουέλας, Νικολάς Μαδούρο, αυτοανακηρύχθηκε νικητής των εκλογών, αλλά τα αποτελέσματα αμφισβητήθηκαν από ανεξάρτητους παρατηρητές, συμπεριλαμβανομένου και του ΟΗΕ. Το Ευρωπαϊκό Κοινοβούλιο αναγνώρισε τον Εντμούντο Κονσάλες Ουρούτια ως νόμιμο πρόεδρο της Βενεζουέλας με ψήφισμά του τον Σεπτέμβριο του 2024. Εν μέσω διαδηλώσεων και πολιτικής καταστολής, η Μαρία Κορίνα Ματσάδο κρύφτηκε, φοβούμενη για τη ζωή της. Στις 2 Σεπτεμβρίου του 2024, δικαστήριο της Βενεζουέλας εξέδωσε ένταλμα σύλληψης του Εντμούντο Κονσάλες Ουρούτια, προκαλώντας τη διεθνή κατακραυγή και αναγκάζοντάς τον να μετακομίσει στην Ισπανία, όπου του χορηγήθηκε άσυλο. Οι άλλες δύο υποψηφιότητες ήταν οι εξής. Πρώτον, η Ισραηλινή οργάνωση Women Wage Peace και η Παλαιστινιακή οργάνωση Women of the Sun και οι ιδρύτριές τους, στόχος των οποίων είναι να προωθήσουν την ειρήνη στη Μέση Ανατολή. Και δεύτερον, ο Δ. Κουμπάντι Μπάντογλου, Αζέρος πανεπιστημιακός και ακτιβιστής κατά της διαφθοράς, ο οποίος συνελήφθη το 2023 αφού άσκησε κριτική στη βιομηχανία πετρελαίου και φυσικού αερίου του Αζερβαϊτζάν και δημιούργησε φιλανθρωπικό ίδρυμα με σκοπό την επιστροφή κλεμμένων δημόσιων πόρων. Το βραβείο Ζαχάροφ για την ελευθερία της σκέψης θεσπίστηκε το 1988 από το Ευρωπαϊκό Κοινοβούλιο για να τιμά άτομα και οργανώσεις που υπερασπίζονται τα ανθρώπινα δικαιώματα και τις θεμελιώδεις ελευθερίες. Έλαβε το όνομά του από τον Σοβιετικό φυσικό και πολιτικό αντιφρονούντα Αντρέι Ζαχάροφ και συνοδεύεται από χρηματικό έπαθλο ύψους 50.000 ευρώ. Αυτό το podcast διατίθεται και στις 24 επίσημες γλώσσες της Ευρωπαϊκής Ένωσης. Μπορείτε να ακούσετε περισσότερες εκπομπές στο Europarl Radio, το διαδικτυακό ραδιόφωνο του Ευρωπαϊκού Κοινοβουλίου.